পানি কে গান ভাই বহন তো পাবা ফির কো টেস্ট তো দেখা কো হালা দেখনো ভাইও সারা ভস্ম চুর কই পানি বান্দা বন্ধ জিন্দা ছাই নন উতাপতি ভিষ্ণা রাজা কা সেই ভাই ছড়া পানি ভস্ম ভাই ভিতর আসলা গান্ধারি পানি জি সূর্যহরণ ভাই বসিও উতাপতি চাই অর্জুন ফরকে আর কে ভন লাগু ভাই রাজা ইজি শীতলাই ভানে হে প্রভু সারা সারি কেই পানি ছাই না

0: কিছু বর মেরাগ মানু পর্দই না ডর ভর সদবাদ গরিন রানী শকুন্তলালে নমান শঙ্কা দূর হুনালে তিনরাই ভগত রানী র পুত্র
1: শ্রী নারায়ণ ব্রহ্ম কা চরণ মা ভক্তি ধর্ম সর্বদা আপনো বৈদিক ধর্ম কর্ম কুল কো আচার পালো সদা ভন্ছন জন্মনুলাই সূতক মরেকালাই জুঠো ভনি জুঠো সূতক শাস্ত্রকা নিয়মলে হো বার্নু পর্নে পনি গর্বাশ্রবা ভয়ে তুহে উনি সময়নাসম্ম আমা কন যতি মাস ছ উত্তি রোজ নছুনু আশোচ বার্নু ভন পৈলা পুত্র ভয়ে ত বিশ দিনমা ছোরী ভয়ে চিসমা সুৎকেরি কন কার্য গর্ন অধিকার দেখিন্ছ শাস্ত্রাদিমা আমা সৌতিনী মাতুলে যব সচৈল অস্নান গর্ছন অনি ছোয়ে জোস হুদৈন নাল রহদই সুৎকেরিলাই পনি নান্দি শ্রাদ্ধ র জাত কর্ম গর্নু দানাদি হেরু দিনু নাল ছেদনকো সসোর ঘড়িকো অবধি বিচারি লিনু কর্মই মাত্র নগর্নু সূতক বিষয়ে পর্দৈন ছান্নু অরু মালা চন্দন ঢোগ ভেটি কপড়া খানে পিনে চিজহরু ছৈটৌকা দিন পূজনাদি শিশুকো নিম্তো এটি সমজমা দোষী কই হুঁদিন ব্রাহ্মণ পিতা আলিনে দিনে ধর্মমা পুস্তা সাত সাত শ্রাব গরি ও একাইশ পুস্তা পক পয়লা সাত সপিঙ্গি ভাই বুঝনু দোসরো সমান ও দক তেসরো সাত সগোত্রী জানু সবমা তিন দিন একই দিন জুঠো সূতক বার্নু এই ক্রমলে রাম রাম অরুমা ভন
2: ধুলিখেল অস্পতাল দোলখা অস্পতাল দোলখাকো সূচনা
3: ধুলিখেল অস্পতালদ্বারা সঞ্চালিত দোলখা অস্পতালে বিভিন্ন সেবা সঞ্চালন শুরু করে সকলে সময়মই আপনার স্বাস্থ্য পরীক্ষণ করাই মৌকা ফাইদা উঠাউন হন সম্বন্ধিত সবাইমা জানকারী লাগি এ সূচনা প্রসারিত গরিয়েকো ছ
4: হাম্রা সেবাহরু
2: শনিবার বাহেক বিহান 9 বজে দেখি অপরাহ্ন 4 বজে সম্ম ওপিডি সেবা 24 ঘন্টা আকস্মিক সেবা
4: 24 ঘন্টা আকস্মিক উপচার তথা বিরামী ভর্না 24 ঘন্টা ফার্মেসি সেবা
3: আধুনিক উপকরণহরু তথা অপারেশন থিয়েটার সহিত সঞ্চালিত অস্পতালমা মহিলা তথা প্রসূতি বিশেষজ্ঞদ্বারা প্রসূতি যাঁচ তথা অপারেশন হার্ট জোড়নি সম্বন্ধী বিশেষজ্ঞ উপচার সেবা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দন্ত সেবা
4: হার জোড়নি তথা নসা সম্বন্ধী বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা হড্ডি ভাঁচিয়েকা হড্ডি খিইয়েকা নসা চ্যাতিয়েকা বিরামীহরুকো লাগি অপারেশন সহিতকো সেবা অন্তর্গত পাতা রাখ্নে তথা নিকাল্নে
2: বাল বিশেষজ্ঞ দ্বারা সেবা উপলব্ধ গরাইন্ছ।